ক্যানিং খেলবি চিনিস কা হ্যাঁ না সা উদলেরম চো আগা শোনে তবং শুনু বর দেশি ছিলুং ইতুং খেলু গ্রো লোক ছিন্দ দুনবক তারিখ চিলেন বই গেল ইতুং ক্যানিং খেনে চিকসুম রবনে মেতা লোক দাব ঢুপক চেষ্টি রেজা লাকি ইম্বর হ্যাঁ দা দেশি নিচুল খা চেনশো বানং থুদন তৈশি সি সুসু সন্দা গ্যাগারনিং ব্রিটেন গেখব বাক ব্রেখা কম্প্রেহেন্সিভ ইকোনমিক নিং ট্রেড এগ্রিমেন্ট সেটা নিগু পেঞ্জারনিং চোলেক খেজি দিক থোকা ছপসি নিউ চিত দেশিকর কচু নম্বর সিলন কুশেপ নরেন্দ্র মোদী সি নামা দেশিকর কচু নৌ উজ পেঞ্জনিং চলেক থোকা খেজি নৌনিং সোশ্যাল সিকিউরিটি নিয়া চিচোক সুখ্যাপ ইয়ুক খেজি নৈচিত গ্যাগারনিং ব্রিটেন গেঘাপ নিক ব্রেখা গেপচুর নাই নৌ কা ছালে কে ধেমদি হিমবুরস নভেম্বর কুশব মোদি সি কমার্স নিং ইন্ডাস্ট্রি লেখুক উইলঞ্চন কুশব পিয়ুষ গোয়াল কুকুর সোশ্যাল মিডিয়া পোস্ট ড্রাগিয়া গুইয়া উজ মাচো নভেম্বর সিলঞ্চি নানা উজ খেজি ড্রুপুচুকি গ্যাগর সজিংয়াকন ছৌয়াকন নিং এম এস এম ই গুইয়া ছালে নাঙ্গন বানাশেল গগব সরপতি থপিউকিম্বুর ইয়াক্স নভেম্বর গ্যাগারনিং ব্রিটেন গেখাব নিক ব্রেখা ড্রেয়ু পেঞ্জারনিং সোলে নেখা থোকা ড্রুপু খেজি চিত দেশিকর গোচু নাও গাব চে কমার্স নিং ইন্ডাস্ট্রি লেকুং উইলঞ্চন কুশব পিয়ুষ গোয়াল সি নংনা উজ খেজি ড্রুপু সি ছংয়ামে মুই ডোসং থমে নিং রং লুতপ নিং সাবচুং সি রাইয়া ছালে নামে কা সংনং সরপতি সংযুক হিমপুরস নানি ইংলিশ ডেইলি নিউ ইঞ্জি কাপ্রিউ আর্টিকেল থি কা কুশব গোয়াল সি নংনা উজ এগ্রিমেন্ট খেজি চুকুই বিজনেস সোলেক থোকা মিক্সেক গগাব সরপতি থপু কিনু নিং লিতুং খেনে নিসলে গ্যাগর গেঘাব চিত ইয়ারকি ট্রুপুক সিলন কুশব নরেন্দ্র মোদী কুক ছজি বিকশিত ভারত নেগু চিত শেল সামশু থমদি থপু কিম্পুর নিয়স নানি সঞ্জনচম দ্রৌপদী মুরমু সি চিচো নেমা আয়ুর্বেদিক মঞ্জুই ইয়ামে চিত নামদা জিউক থোকা খেজুই সর্ববা বেজুই থং গোজবুর নিয়স নামবুর দেশ গেসে দিল্লি সর্বগা সোশুত্র সশুত্তম নিগু জেগুগা গঞ্জে নাপচে সঞ্জনসি নংনা উইজুংসি এনার্জি সু সরপতি দাম্বা খামিয়া আয়ুর্বেদ নিং যোগা নেখাচিত জমুলিং কোয়া রদমপুর ইয়াস নংনি বিনংসি সিম দৈবকিউ নেহায়া নংনা আয়ুর্বেদিক মঞ্জুই বেন সার্জারি লাসোকবা না দাম্পক চুনা ইয়া রুচিত সেন্ড্রিক নিং থুঞ্জা মেনজুই আয়ুক চুন্দ্রি নং কসু কে থেম নম্বর ইয়াস নংনি সঞ্জনসি নংনা গ্যাহরজুং আয়ুষ লেখুং আয়ুর্বেদিক থ্রেটেন রোরাম কুক গ্লোবেল স্ট্যান্ডার্ডাইজেশন নিগু খেবন লোমে তো নৌ চিত ধনু ইন্না ইয়ারকি থুক থোকা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO থ্রেটেন সকবদাম্বা